করতে পারেন না। রাজধানী খরিদ অনিয়মিত প্রকরণ বা পূর্বপর রাষ্ট্রমন্ত্রী রানা মাতিবাড়ি অনুসন্ধান মুসলিম উদ্যোগ পানি ও বিজুলিগুলাই মনসুন জন্য বিকল্প

প্রশাসন আশাপাতের নেতৃত্ব সকলে তিনি জনগণের তৈরি শীর্ষকমা এই খবর ছাপিয়ে কব সাজা খবর বিদেশ কাতার অমেরিকা ইরান মাতিল্লা

ভাই ব্যবহার করতে পারবেন না। তবে ভুল উঠায় কোনো লোক উঠায় কারণ এই সম্পর্কে ভুল থেকে আরো বাড়তে পারে এই যেটা নেপাল প্রতি জাতীয় জনতা ও জনসমাজ সবাই শুনে আমার শুনে পাওয়া হচ্ছে তো এটা খুব একটা জনতা

ভাতি সন্তুলিত খানা খাই ব্যায়াম শব্দ করি ধূমপান মহিলা মাসেই টুট রহি তার ভরণ নিয়ন্ত্রণ করি আজ নিজের একাধিক জীবন যাত্রা নিশানা রোগ মশি বাঁচি সুস্থ জীবন আপনাই।

পানি খাইতে স্ত্রী তো পানি চলে আজকাল তো কাকা চলে দিয়ে দাঁড়িয়ে তো উনি তাহলে খাওয়া নিচ্ছি জোর করে মশা।

0: আপনি সংলগ্ন হবেন, আসলে আপনার ব্রহ্মপুত্র সংলগ্ন, আপনি কি ইউপিএস জন্য সেকেন্ড থাকি তাই না, সবকিছু সংলগ্ন ছেলে কারণে আপনি সবই সম্ভব হবে না, আপনার প্রশ্ন তিন তাই না, আর আমি তো সংলগ্ন ছেলে সম্বোধন
1: শরীর মধ্যে ছাড়া করে

দুই ছাত্রী খানা খাই ব্যায়াম শ্রদ্ধ করি ধূমপান মদিরা মধ্যে দূর রাখি খেলাধুলা নিয়ন্ত্রণ করি আজ নির্ণয় কাজ জীবন যাত্রা মুসলমান ও মুসলিম পার্টি সুস্থ জীবন অপনাই রেডিও গোপাল সহকারী স্বাস্থ্য কর্মী

তবে সত্রের খানা খাই ব্যায়াম সত্য করি ধূমপান মদিরা মধ্যে দূর রহি পদার্থ নিয়ন্ত্রণ করি আজ নির্ণয় কাজে জীবন যা নিশানা রোগ মশি বাঁচি সুস্থ জীবন অপনাই রেডিও গুরুবাবার সঙ্গ সহকারী স্বাস্থ্যকারী বর্তি আছে জনিত মজারি সন্দেশ।